0: খবর গাড়াই মেরে বড় আডাল
1: মারা কুইংরা জেমস বায়ং দিয়ালি নকল মকা মাইরি 8.9 এফ এম দিয়াল কালিবেন গো কা স্টে টিউন